একদম কান উয়ে ফুল, একদম কান উয়ে লাভ, একদম কান আউডি লিফতে উত জেই গেগেবেন হেন ওয়াট জেই ফরওয়ার আন ওয়াট জেই ফ্রম মাই থিংক ইন হু ইয়ে ফর মাই লিভ একুন টুয়েক ইউ উহ দেন সেই জেই মাইনে কান লিস্ট